মুরাইয়া উড়ে পারাপড়শি উল্টা বলে বটের চিরা কুড়ে কুমুরাইয়া মারে গিল কুমুরাইয়া উড়ে পারাপড়শি উল্টা বলে বটের চিরা কুড়ে।